0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। हम आकाशवाणी श्री विजयपुरम केंद्र से बोल रहे हैं। श्रोताओं लीजिए सुनिए बांग्ला कार्यक्रम।
1: नमस्कार, आकाशवाणी श्री विजयपुरम शुरू होच्छे आजकेर बांग्ला अनुष्ठान। श्रोता बंधुरा, श्री रामकृष्ण बोलेछेन, जीवनेर विश्लेषण करा छेड़े दाओ, एटा जीवनके आरो जटिल करे देबे। श्रोता बंधुरा, अनुष्ठाने आपनादेर जन्य आज रयेछे द्वैत कण्ठे किछु छायाछबिर गान। তবে প্রথমে কথা বলবো আজকের দিনটির গুরুত্ব সম্পর্কে। শ্রোতা বন্ধুরা, প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে পালন করা হয়। এটা 2000 সাল থেকে রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিস আয়োজন করে আসছে। এই দিনের উদ্দেশ্য হল মানুষকে সচেতন করা যে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড জানলে জীবন বাঁচানো যায়, আঘাত কমানো যায় এবং সমাজকে নিরাপদ রাখা যায়। 2026 সালের থিম হচ্ছে ফার্স্ট এইড ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড, অর্থাৎ ডিজিটাল টুল, অ্যাপ এবং অনলাইন রিসোর্স ব্যবহার করে কিভাবে ফার্স্ট এইড শেখা যায় এবং জরুরি অবস্থায় সাহায্য করা যায়। শ্রোতাবন্ধুরা, আজ বাংলা সাহিত্যের একজন কিংবদন্তী লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। প্রকৃতি, গ্রাম বাংলা এবং সাধারণ মানুষের জীবনকে তিনি যেভাবে লিখেছেন তা আজও পাঠকদের মন ছুঁয়ে যায়। তার বিখ্যাত রচনা পথের পাঁচালী, যেটা 1929 সালে প্রকাশিত হয়েছিল, অপু দুর্গার গল্প, এটাই তাকে অমর করে দিয়েছে। পরে সত্যজিৎ রায় এটি নিয়ে সিনেমা বানান। অপরাজিত, পথের পাঁচালীর দ্বিতীয় পর্ব, অপুর বড় হওয়ার কাহিনী, আরণ্যক, জঙ্গল আর প্রকৃতির প্রতি তার ভালোবাসার প্রতিফলন, চাঁদের পাহাড়।

অ্যাডভেঞ্চার উপন্যাস শঙ্করের আফ্রিকা অভিযান, আদর্শ হিন্দু হোটেল, সাধারণ মানুষের স্বপ্ন আর লড়াইয়ের গল্প, ইছামতি এই উপন্যাসের জন্য তিনি মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পান। তার লেখায় কোনো কৃত্রিমতা নেই, গ্রামের মাটি, গাছপালা, নদী, দারিদ্র, মানুষের ছোট ছোট সুখ দুঃখ সব কিছু এত সহজ আর সুন্দরভাবে ফুটে ওঠে যে পড়তে পড়তে মনে হয় চোখের সামনে দেখছি। তিনি প্রকৃতিকে মানুষের মতো আপন করে লিখেছেন। তার লেখা পড়লে মনে শান্তি আসে, আবার মন খারাপও হয়, কারণ তিনি জীবনের আসল রূপটা দেখিয়েছেন। তিনি অরণ্যের কবি নামেও পরিচিত। পয়লা নভেম্বর 1950 সালে তার মৃত্যু হয়। আজ তার জন্মদিনে তার প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে এখন আপনারা শুনবেন দ্বৈতকণ্ঠে কিছু ছায়াছবির গান।

শ্রোতা বন্ধুরা গানটি শুনলেন কুমার সানু এবং আলকা ইয়াগনিকের দ্বৈতকণ্ঠে টক মিষ্টি জীবন ছায়াছবি থেকে। আসরের এবারের গানটি বাবর সুপ্রিয় এবং পূর্ণিমার দ্বৈতকণ্ঠে সবুজ সাথী ছায়াছবি থেকে।

31শে অগস্ট 2026-এ 40 বছরের মধ্যে। প্রার্থীকে অবশ্যই শ্রী বিজয়পুরম পৌরসভা এলাকার বাসিন্দা হতে হবে। আবেদন পদ্ধতি: নির্ধারিত আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমের ডিউটি রুম থেকে সংগ্রহ করা যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 5ই অক্টোবর 2026। দ্রষ্টব্য: ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচন ভবিষ্যতে নিয়মিত চাকরির কোনো অধিকার প্রদান করে না। বিস্তারিত তথ্যের জন্য আকাশবাণী শ্রী বিজয়পুরমে যোগাযোগ করুন।

শ্রোতা বন্ধুরা, এবারে একটি বিজ্ঞপ্তি। আকাশবাণী শ্রী বিজয়পুরম ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে তালিকাভুক্তির জন্য একটি নির্বাচনী পরীক্ষা পরিচালনা করতে চলেছে। আবশ্যিক যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা, কম্পিউটার জ্ঞান, বয়সের ঊর্ধ্বসীমা

শ্রোতা বন্ধুরা গানটি শুনলেন শত্রুর মোকাবেলা ছায়াছবি থেকে বাবুল সুপ্রিয় এবং সাদনা সরগমের দ্বৈত কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আসরের এবারে গানটি অনুসন্ধান ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

0: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারেন? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতী উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ এ অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা ও পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল এক থেকে তিন মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন। মাই ওয়েবসে যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 30 সেপ্টেম্বর 2026 এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।
1: India's greatest treasures are not just its monuments, they are its people, culture and untold stories. The Ministry of Information and Broadcasting through Prasar Bharati proudly presents Gems of India, a national initiative inviting creators to showcase the unique identity of their districts. Whether it's culture, heritage, tourism, festivals, cuisine, handicrafts, local heroes or hidden destinations, your story matters. Create a 1-3 minute video, reel, documentary, podcast or vlog and upload it on the MyWaves platform. Entries will be judged on authenticity, creativity, storytelling, technical quality and community impact. Exciting prizes await. 50,000 rupees at the district level, 2 lakh rupees at the UT level and 5 lakh rupees at the national level. Celebrate your roots. Inspire the nation. Gems of India. Because every district has a story worth telling.

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারেন? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতী উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ এ অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা ও পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল 1-3 মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন।

রয়েছে আকর্ষণীয় পুরস্কার, জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন, মাই ওয়েবসে যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 30 সেপ্টেম্বর 2026 মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা আপনার গল্প, ভারতের মঞ্চ আপনার দ্বীপ আপনার গল্প আমাদের গর্ব, আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।